শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আপনাদের সবাইকে এই আসরে স্বাগত জানাই। আজ পরিবেশন করা হবে আমার জাপান জীবন। এতে আপনারা শুনবেন জাপানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত সুগিউরা হিদেতাকার একটি সাক্ষাৎকার, থাকবে চিঠি ও ফেসবুক কমেন্ট, কিছু কথা হবে কাঞ্জি কুইজ নিয়ে। এছাড়া জানাবো সম্প্রতি টোকিওতে আয়োজিত বৈশাখী মেলা প্রাঙ্গণে পরিচালিত জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন শীর্ষক একটি জরিপের ফলাফল। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: আমার জাপান জীবন দিয়ে শুরু করা যাক। শুনুন তাহলে শিক্ষকতার পেশায় নিযুক্ত সুগিউরা হিদেতাকার কথা।
1: আমার জাপান জীবন অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন সুগিউরা হিদেতাকা সেনসেই। বর্তমানে কিয়োতো জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সুগিউরা হিদেতাকা সেনসেই, এনএইচকে ওয়ার্ল্ড জাপানের এই আলাপনে আপনাকে স্বাগত জানাই। প্রথমে জানতে চাইব আপনার বর্তমান পেশাগত পরিচয়, আর আপনি বাংলাদেশে গিয়েছিলেন, কেন বাংলাদেশে গিয়েছিলেন এবং কি ধরনের কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন সেই বিষয়ে একটু যদি বলতেন।
2: আচ্ছা, আমার নাম সুগিউরা হিদেতাকা এবং আমি বর্তমানে কিয়োতোতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাজ করছি। প্রায় 17 বছর আগে 2009 সালে 2011 বছর পর্যন্ত বাংলাদেশের গাজীপুর জেলার জৈদপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 2 বছরের জন্য কাজ করতে গিয়েছিলাম। ওখানে নতুন নিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। আমি বাংলাদেশে শিক্ষার মান উন্নত করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলাম। বিশেষ করে আমি নতুন নিযুক্ত শিক্ষকদেরকে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে শিখিয়েছিলাম এবং শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তৈরিতে সহায়তা করেছিলাম। এছাড়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিতের ক্লাস নেওয়ার সুযোগও আমার হয়েছিল।
1: বুঝতে পেরেছি, সুগিউরা হিদেতাকা সেনসেই,
2: হ্যাঁ,
1: তো বাংলাদেশে স্থানীয়ভাবে শিক্ষাক্ষেত্রে শিশু এবং শিক্ষকদের সাথে কাজ করার যে আপনার যে অভিজ্ঞতা, এটি আপনার কাছে কতটুকু আকর্ষণীয় মনে হয়েছে?
2: আমি যখন বাংলাদেশ যাই সেই সময়টিতে জাপানে আমি 10 বছর ধরে শিক্ষকতার কাজ করেছিলাম, তাই শিক্ষকতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই আমি বাংলাদেশে গিয়েছিলাম। তবে বাংলাদেশের পরীক্ষা পদ্ধতি বলা যায় দেশটির শিক্ষা ব্যবস্থার প্রাথমিক বিদ্যালয় থেকেই প্রতিষ্ঠিত শ্রেণী অতিক্রম করার জন্য বার্ষিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। শিশুদের শিক্ষার ক্ষেত্রে মুখস্থকরণ এবং পরীক্ষার প্রস্তুতির উপর বেশি জোর দেওয়া হতো, উপরন্তু শিক্ষা উপকরণ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত না। পরে আমি আসলে যেভাবে কল্পনা করেছিলাম সেভাবে জাপানের মতো করে শেখাতে পারিনি। জাপানে পাঠদান করে প্রায়শই এমন

0: 시절부터 아마르 같이 치러나 토부 아미 스르존실 타르 타테 소마당 크제 메르코랄 체스타코리 우다 호론 슈룹 아미 플라스틱 케르 보털 베보하르 코레 에크트 보리카무르크 로켓 데바이스 토이리 코레진 에본 에키바베 크비 포리치토 동론디 메보프리토 우포코론 테케 비빈노 시카 우포코론 토이리 코레지 액티 비시에시에 쇼르니오 오비고타 호로 시카 우포코론 메라이 온쇼그로혼 아마르 메라이 비카넬 오네크 보리카무르크 우포코론네르 나무 방그라이 온바토 코레 세그로울 사테 돌소날 티데르 포리초이 코리에 디에지람 엘호르 소룹 아마델 프로티스탄 시카 우포코론 메라르 프로티조이다이 프로토무스 프루스칼 오르존 코레지로 프로토메 아미 바로바베 코타보르타 보르테 파르타무나 킨투 디레디레 아미 방그라이 코타보라 스케치 에본 오네크 식곡 아마르 토이리 식콘 우포코론 그로울 프로티 아그로티 호에 우텐 엑소마이 아미 에몬키 방그라이 스레니 카르조 크로무 포리차르나 코르테오 쇼콘 호에치 에이 오비고타 그로울 마토메 아마르 모네 자 소부치에 쇼르니오 호에 로에체 타호로 친탈 쇼코무다 에이 비쇼이티르 그루토 디레디레 스타니오 식곡 에본 시스데르 마제 포체 데와 손보브 호에치로 에키 샤테 아미 니제오 친탈 쇼콤 탈 그루토 케 조라로 바베 바르바르 보르테 페레치
1: সুগিগুরা হিদেতাকা সেন্সেই,
0: হ্যাঁ
1: বাংলাদেশে কাজ করার পর একজন শিক্ষক হিসেবে আপনার পেশাদারী অঙ্গনের চিন্তা ভাবনা বা শিক্ষাদানের পদ্ধতিতে কি কোনো ধরনের পরিবর্তন এসেছিল?
0: আসলে আমার পাঠদানের পদ্ধতিতে তেমন কোনো পরিবর্তন হয়নি তবে বাচ্চাদের শেখানোর সময় এখন আমি আরো বেশি সচেতন হয়েছি যে তাদের কেবলমাত্র তত্ত্ব মুখস্থ করেই শেষ করতে বলা উচিত নয় পরিবর্তে আমি এখন শিশুরা যা শিখেছে তা কিভাবে বাস্তবে প্রয়োগ করতে পারে তার উপর আরো বেশি জোর দিয়ে অন্য কথায় বলতে পারেন চিন্তার সক্ষম তার উপর বেশি গুরুত্ব দিচ্ছে
1: আচ্ছা, তো আপনার কি বর্তমানে জাপানে শিশুদের বাংলাদেশ সম্পর্কে শেখানোর সুযোগ আছে?
0: পেশাগতভাবে আমার আসলে খুব বেশি সুযোগ নেই তবে ষষ্ঠ শ্রেণীর সামাজিক বিদ্যা পাঠ্যদান এবং আন্তর্জাতিক বোঝাপড়া বিষয় পাঠ্যদান করে আমি মাঝে মাঝে বাংলাদেশকে আমার শিক্ষার্থীদের নিকট পরিচয় করিয়ে দিই এবং সেই সময় আমার অভিজ্ঞতার বিষয় বস্তু তুলে ধরি আমি স্কুলের বাইরে ও একটি আন্তর্জাতিক বোঝাপড়া শিক্ষার সংগঠনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি সেখানে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক বিভিন্ন বয়সের মানুষদের আমরা দেখাই যে বিদেশিরা কি ধরনের সমস্যার মুখোমুখি হয় পাশাপাশি আমরা তাদের এমন অভিজ্ঞতাও দিই যা তারা কল্পনা করতে পারে না যদি কোনো জাপানি এমন একটি দেশে যায় যেখানে ভাষা বোঝে না তাহলে কেমন লাগতে পারে সেই সময় আমরা বাংলা ভাষা ব্যবহার করে কথা বলি এর মাধ্যমে মানুষরা অনুবাদ করতে পারে যে জাপানে থাকা বিদেশিরা জাপানি ভাষা বা জাপানিদের সাথে যোগাযোগ করতে গিয়ে তথাকষ্ট বা অসুবিধার সম্মুখীন হয়
1: আচ্ছা, তো আপনি যখন আপনার শিক্ষার্থীদেরকে বাংলাদেশ অভিজ্ঞতা বলেন, তখন জাপানি শিশুদের মাঝে আপনি কি ধরনের অনুভূতি দেখে থাকেন?
0: অনেক শিক্ষার্থী স্কুল ব্যবস্থা শিক্ষার ধরন এবং দৈনন্দিন জীবনের পার্থক্য সম্পর্কে জেনে অবাক হয় কিন্তু শিক্ষার্থী আবার বৈশ্বিক বিষয়গুলিতে আরো আগ্রহী হয়ে ওঠে এবং অন্যান্য দেশের শিক্ষা এবং জীবনযাত্রার অবস্থা সম্পর্কে আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করে বাংলা ভাষা শুনে সবাই অবাক হয়ে যায় ইংরেজি হলে অনেকেই আগে শুনেছি তাই তার অর্থনা বুঝলেও অন্তত বোঝা যায় যে কেউ ইংরেজি বলছে কিন্তু বাংলা এমন একটি ভাষা যা তারা আগে কখনো শুনেনি তাই সবাই এমন প্রতিক্রিয়া দেখায় যেন বুঝতেই পারছে না কি হচ্ছে কিন্তু যখন আমি বলি জাপানে আসা বিদেশিরা জাপানি ভাষা শুনলে ঠিক এমনি অনুবাদ করে তখন তারা খুব অবাক হয়
1: বুঝতে পেরেছি। সুগিউরে হিদেতাকে সেন্সে, এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনার কি কখনো বাংলাদেশে অবস্থানকালীন দিনগুলোর কথা মনে পড়ে? আর সেই সময় আপনি যাদের সাথে কাজ করেছেন তাদের উদ্দেশ্যে যদি আপনাকে আজকে কিছু বলার জন্য অনুরোধ করি, তাহলে আপনি কি বলবেন?
0: হ্যাঁ অবশ্যই আমি এখনো প্রায় সেই দিনগুলোর কথা মনে করি আমার কার্যক্রমকে মূল্যায়ন করেছেন জৈদপুর পিটিআই এর প্রধান শিক্ষিকা নাসিমা বেগুন সুপাপা এবং প্রধান শিক্ষক মহিজুর রহমান সুপা স্যার বিজ্ঞান বিভাগের প্রশিক্ষক কাউসার হাসান স্যার তার সাথে আমি আরো 1 বছর কাজ করতে চেয়েছিলাম একজন ট্রেনি মনির সে আমাকে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং বাংলাদেশের মানুষের জীবন যাপন

0: সম্পর্কে শিখিয়েছিল। একইভাবে প্রশিক্ষণার টিরিনা তার বিয়েতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। বিয়ের অনুষ্ঠান 4 দিন ধরে চলে, এটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। তছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সঙ্গে আমি খুব আনন্দময় গণিতের ক্লাস নিতে পেরেছিলাম। এভাবে অনেক মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমি বাংলাদেশে খুবই আনন্দময় দিনগুলি কাটাতে পেরেছি। আসলে একটি দেশকে উন্নত করে মূলত দেশটির জনগণ। যদি জনগণের প্রত্যেকে মনে করে আমি আমার দেশকে আরও উন্নত করতে চাই এবং এ বিষয়ে পদক্ষেপ নেই, তাহলে দেশতে অবশ্যই উন্নত হবে। প্রতিটি ব্যক্তি জনগণের প্রতিটি অংশের প্রচেষ্টার মাধ্যমে জাপান আজকের এই উন্নত অবস্থানে পৌঁছেছে। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি অর্জন করেছি। আমি আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশে আপনারা সবাই আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে আরো বৃহত্তর উন্নয়ন অর্জন করবে।
1: সুগিউরা হিতে থাকা আছে আছে।
0: হ্যাঁ,
1: এতক্ষণ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ।
2: শুনলেন সুগিউরা হিদেতাকার সাক্ষাৎকার। এবারে চিঠি ও ফেসবুক কমেন্টে চোখ ফেরাব। 7ই ডিসেম্বরের রবিবাসরীয় আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন দীপক কুমার দাস ও আতাউর রহমান রঞ্জু। অসাধারণ অনুষ্ঠান, মন্তব্য টাঙ্গাইল দর্পণের। এই আসরে আমাদের নতুন সহকর্মী শিপন দাসকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বন্ধুদের সাথে। তাকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, সাইফুল ইসলাম ও মেহেদি হাসান মামুন। কবিতার ছন্দে তপতী সরকার লিখেছেন। নতুন কণ্ঠ শিপন দাস, আপনাকে জানাই সুস্বাগতম। সুন্দর হোক আপনার আগমন।
3: স্বাগত জানিয়েছেন পূর্ব বর্ধমান সমুদ্রগড়ের প্রদীপ বসাক। বন্ধু আরও লিখেছেন, জাপানি জীবনযাত্রায় ডিসেম্বরের ব্যস্ততা নিয়ে উপস্থাপকদের বিশদ আলোচনা আমাদের যেন সেখানকার দৈনন্দিন আবহে পৌঁছে দিল। বিশেষ করে উৎসবের প্রস্তুতি, বছর শেষের কাজের চাপ এবং সামাজিক আচার অনুষ্ঠান নিয়ে যে আলোচনা হলো তা শ্রোতাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে।
2: নতুন সহকর্মী শিপন দাসের সাথে পরিচিত হয়ে খুশি হওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির দেবাশিষ কোপ। এরপর 14ই ডিসেম্বরের আসরটিও মুগ্ধ করেছে পূর্ব বর্ধমানের প্রদীপ বসাককে। শ্রোতাবন্ধু লিখেছেন, আসরটি শুনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি, বিশেষত জাপানস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত লাইফ ইন জাপান বিষয়ক সেমিনারের উপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনটি ছিল খুব তথ্যবহুল ও বাস্তবধর্মী। জাপানে বসবাসকারী বা ভবিষ্যতে জাপানে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য এই সেমিনারের আলোচনা নিঃসন্দেহে দিক নির্দেশনামূলক। তাছাড়া রবিবারের এই অনুষ্ঠানটি যে শ্রোতাদের মতামত ও অনুভূতিকে কতটা গুরুত্ব দেয় তা আরেকবার প্রমাণিত হল চিঠিপত্র ও ফেসবুক কমেন্টের মাধ্যমে।
3: মতামতের জন্য বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আজকের আসর নিয়েও আপনারা লিখবেন। এবারে একটি ভিডিও ক্লিপ পরিচিতি। বিরিয়ানির ঝাঁজ কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছে জাপানের নতুন নিয়মাবলী।
2: বেশ নজর কাড়া শিরোনাম কিন্তু, তাই না
3: দিদি? শুধু শিরোনামই নয়, আপনিও নিশ্চয় জানেন 11ই মে ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা এই ভিডিও ক্লিপে যা বলা হয়েছে সেটিও মনে বেশ দাগ কাটার মতোই।
2: হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই।
3: দক্ষিণ এশিয়ার উপাদেয় খাবার বিরিয়ানি সাম্প্রতিক বছরগুলোতে জাপানেও জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু জাপানের অভিবাসন নীতির বড় ধরনের পরিবর্তনের ফলে এই ব্যবসায় জড়িত অনেক বিদেশি কর্মী উদ্বিগ্ন যে তাদের হয়তো ব্যবসা বন্ধ করে দিতে হবে অথবা এমনকি এদেশ ছেড়ে চলেও যেতে হবে।
2: প্রিয় বন্ধু, এ সম্পর্কে আপনারা আরও জানতে চান নিশ্চয়ই, তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিডিও ক্লিপটি দেখুন খুব তাড়াতাড়ি। আর দেখে কি মনে হলো অবশ্যই জানাবেন প্লিজ।
3: বন্ধুরা, গত 19 এপ্রিল টোকিও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় টোকিওর ইকিবুকুরু এলাকায়। সেদিন মেলাতে দর্শনার্থীদের কাছে এনএইচকে ওয়ার্ল্ডকে তুলে ধরার জন্য মেলা প্রাঙ্গণে আমরা একটি বুথ স্থাপন করেছিলাম। বুথে আমরা এনএইচকে ওয়ার্ল্ড অ্যাপ এবং বাংলা ভাষার সহায়তায় জাপানি ভাষা শেখার ওয়েবসাইট দর্শনার্থীদের নিকট তুলে ধরি। এ সময় জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন এই শিরোনামে আমরা দর্শনার্থীদের মাঝে

0: একটি জরিপও পরিচালনা করেছিলাম। আজ আমরা আপনাদের সেদিনের সেই জরিপের ফলাফল জানাব।
1: হ্যাঁ, যেমনটি বলা হলো, জরিপের বিষয় ছিল জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে আপনি যা করতে পারেন। এই জরিপে অংশগ্রহণকারীরা একটি বোর্ডে লিখিত সম্ভাব্য উপায়গুলোতে স্টিকার লাগিয়ে তাদের মতামত জানিয়েছেন বা ভোট দিয়েছেন। জরিপে মোট 109টি ভোট পড়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে উত্তরটি বেছে নিয়েছেন সেটি হল জাপানি ভাষা শিখুন। এই উত্তরে 37টি ভোট পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে যে উত্তরে, সেটি হল স্থানীয় নিয়মকানুন মেনে চলুন, যা 34টি ভোট পেয়েছে।
0: এরপর অন্যান্য উত্তরগুলোর মধ্যে ছিল জাপানি বন্ধু তৈরি করা, যা পেয়েছে 14টি ভোট। আরেকটি উত্তর ছিল জাপানি শিষ্টাচার সম্পর্কে সচেতন থাকা, এতে 12 জন ভোট দিয়েছেন। স্থানীয় উৎসব অথবা অনুষ্ঠানে যাওয়া, এই উত্তরে ভোট পড়েছে 8টি, এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা, এতে 4 জন ভোট দিয়েছেন।
1: তো তাহলে এই জরিপের ফলাফল থেকে আমরা জানতে পারলাম যে অংশগ্রহণকারীদের বেশিরভাগই জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য জাপানি ভাষা শেখা এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তা হাসান ভাই, আমার মনে হয় উত্তরদাতারা যথার্থই উপলব্ধি করেছেন, জাপানি সমাজের সাথে ঘনিষ্ঠ হতে চাইলে জাপানি ভাষা শেখা জরুরি এবং স্থানীয় নিয়মকানুন মেনে চলার ব্যাপারে গাফিলতি করা চলবে না। শুধু জাপান নয়, অন্য আরও যেসব সমাজে প্রধানত একটি ভাষারই প্রচলন, সেখানেও আমার মনে হয় একই ব্যাপার। স্থানীয় ভাষা না জানলে সাধারণ মানুষের সঙ্গে কোনো আদান প্রদানই সহজ নয়। আর জাপানের মতো আইন মেনে চলা দেশে এর ব্যত্যয় ঘটালে সেই ব্যক্তিকে সমাজ যে গ্রহণ করবে না সে তো বলাই বাহুল্য। এর সাথে আমি অবশ্য স্থানীয় শিষ্টাচার সম্পর্কে সচেতন থাকাকেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি।
0: দিদি, আপনি একদম সত্যি কথাটাই বলেছেন। আপনি যে সমাজে বসবাস করবেন অবশ্যই সেই সমাজে নিয়মকানুন মেনে চলবেন, এটাই তো স্বাভাবিক। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে রাখি, বৈশাখী মেলার সারাদিনের কার্যক্রমের উপর ভিত্তি করে আমরা একটি ভিডিও ক্লিপ তৈরি করেছি। ক্লিপটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ক্লিপটি দেখার জন্য অনুরোধ রইল, এবং একই সাথে কেমন লাগলো সেটি জানিয়ে মন্তব্য করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি।
1: আচ্ছা, এই জরিপ প্রসঙ্গে বলি যে যে সকল ব্যক্তি এই জরিপটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0: এবারে কাঞ্জি কুইজ। প্রিয় বন্ধু, 26 মার্চ বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো 2টি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে,
2: বোসাই নিচুইতে বেঙ্কিও শিতে সাইগাই নি সোনায়েমাস।
0: এই বাক্যের অর্থ, দুর্যোগের জন্য প্রস্তুত হতে আমি দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে শিখি।
1: পোস্টকৃত 2টি কাঞ্জির মধ্যে প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: বোসাই। বোসাই
1: কাঞ্জির অর্থ হল দুর্যোগ প্রস্তুতি।
0: এই কুইজের দ্বিতীয় অর্থাৎ নীল কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: বোকা। বোকা
0: কাঞ্জির অর্থ হল অগ্নি প্রতিরোধ।
1: এই কুইজের সঠিক উত্তর দিয়েছেন মেহেদী হাসান মামুন। বন্ধু, আপনাকে অভিনন্দন জানাই। তো দেখতে দেখতে আসরের সময় ফুরিয়ে এলো, ওদিকে শুরু হতে চলেছে জুন মাস। জুন মাস পড়লেই দেশ থেকে দূরে বিদেশে বসে আম কাঁঠালের জন্য মন কেমন করতে আরম্ভ করে। ভারত ও বাংলাদেশে আম কাঁঠাল সহ নানা রকম সুস্বাদু ফলের মৌসুম এখন। বন্ধুরা কেমন উপভোগ করছেন মধুমাস, জানার অপেক্ষায় আছি। বন্ধুরা, এবার তাহলে বিদায় নেব আসর থেকে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন আশা করি। কথা হবে আবার আগামী সপ্তাহের অনুষ্ঠানে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: সায়োনারা।